গলালে ছুটি ছোর মন গয় বরে তো কেন লাই ভোটে ভোটে মাইলে তান গরম বরে ধ্বসে বোরা কতে দিন বুদ্ধি কতে দিন আছে ইউ কেন কথোর তেরো বুদ্ধি তো দেখে আগর শূন্য থাকো মেরো গাছা শেখি বলে মরিয়ারিছু শেখে তেরো আছু আগলি শত্রু ভরে যতে ঠুলো পরাক্রম গরে উনার সাহেব ভাইলাই মারে।

নিগে পাই খায়ে রা পেরেবার অরে গাড়ে ফোলারে চড়ো জগতে মা তেরো নাম ঢোকরে ঝোকরে করে রোত পুত্র শুক্লে বিলাইকো ঘরে মা এই ভাতে ফকাউনে তেরো জেঠানে তরুণী ফকাউনে বুদ্ধি তো ছাইনা তেরা পাঁচ ভাইকো

জানামালায়া যায় রে লাল তোরারা, ও মেরা ঘরে তাই কইসা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, ও মেরা ঘরে তাই কইসা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, দিনা দিনা জিন্দা কি সারা খুনে বৈরাজ, দিনা দিনা জিন্দা কি সারা খুনে বৈরাজ, হরে রাম হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলত লে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন্ডাখুন সবলে দুর্যোধন সমান কর্ণই সমান দানমা তাগত শ্রী বলরাম কৈশরী হোস সদ্বাত কই কাম্মা রাজা ধর্ম কুমার কৈশরী হোস শ্রী ব্রহ্ম জ্ঞান আনি বিদুর কৈশরী জ্ঞান হোস সুজনমা মানুন বড়ালে পনি কৃতি উজ্জ্বল ও সুত সহিত।